আজ রবিবার, 24 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 14 জুন 2026 খ্রিস্টাব্দ, 30 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:54 হয়ে 14 সেকেন্ডে, সূর্যাস্ত 6:18 হয়ে 25 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 11 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজ মিডিয়াম ওয়েভে। এখন আজ 14 জুন রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য বিষয়ে বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র। 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, শুনবেন পর্ব 9 প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 9:00 গানে গানে। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র। 11:00 যুববাণী অনুষ্ঠান একুশে সাহিত্য উপস্থাপনায় অর্পণ চিন্না এবং মৌলী সরকার। 12:00 সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রমিতা মল্লিক। 12:15 ভক্তিগীতি রামকুমার চট্টোপাধ্যায়। 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান। 2:00 আধুনিক গানে অনুরোধের আসর। 2:30 নাটক পূর্ণিবালা রচনা ঘনশ্যাম চৌধুরী, বেতার নাট্যরূপ শামসুন নাহার প্রযোজনায় আশিস গিরি। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 যুববাণী সুরের ক্যানভাসে উপস্থাপনায় শ্বেতা হাজরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন সাঁওতালি সাহিত্যে ডক্টর ধীরেন্দ্রনাথ বাস্কের অবদান, বলবেন বাদল হেমব্রম। লোকগীতি পরিবেশনায় পার্বতী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:40 যাত্রানুষ্ঠান পশারিনীমা রচনা অসিত পাত্র, পরিবেশনা কুমড়াগড়ি কালীতলা যুব সমাজ। 7:30 সমীক্ষা। 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 নানা রঙের গান। 8:55 এ মাসের গান সুমন চট্টোপাধ্যায়। 9:00 শিক্ষাঙ্গন থেকে স্টুডিওর বাইরে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র। 9:45 নজরুল গীতি পরিবেশনায় পরিমল ভট্টাচার্য। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী জে এস শ্রীরাম, আকাশবাণী হায়দ্রাবাদ কেন্দ্রের নিবেদন। 11:00 হাওয়াইয়ান গিটার, শিল্পী বিপ্লব দাস। 11:10 শুনবেন আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র। 6:35 রামচরিত মানসের 141তম পর্ব শুনবেন। 6:45 শুনবেন ভজন, শিল্পী ননী দত্ত। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা। 9:00 নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য। 9:23 হাওয়াইয়ান গিটার, শিল্পী বিপ্লব দাস। 9:40 রসধারা উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 শুনবেন বৃন্দগান শিক্ষার আসর। 11:00 পোস্ট বক্স নম্বর 3। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী রুনাতে। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র। 5:20 উর্বশী উপস্থাপন।

নয় অঙ্কিত শর্মা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:30 ICC উইমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ভারত বনাম পাকিস্তান খেলার ইংরেজি ও হিন্দি ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এয়ার অ্যাপে। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুলগীতি অনুপম দাস, 7:30 দর্পণ, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 8:00 ছায়াছবির গান, 8:15 শুনবেন নানা রঙের গান, 9:16 স্পটলাইটে বাংলা রূপান্তর, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আসং, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 11:00 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ 14 জুন রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, শুনবেন রাগ ললিত এবং টোড়ি।

ললিত ও টরি রাগে এতক্ষণ শুনছিলেন শরৎ শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শিল্পী সুচিত্রা মিত্রের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এবারে শুনবেন ভজন শিল্পী ননি দত্তের কণ্ঠে।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখেই কি আজকে রেডিওটা টিউন ইন করেছো, নাকি ইতিমধ্যেই তোমার হাতে গরম গরম চা বা কফির কাপটা চলে এসেছে, কোনটা বলো তো? হ্যাঁ জানি আজকে রবিবারের সকাল, তাই সকালটা তো একটু ধীরে শুরু হলে খুব একটা ক্ষতি নেই, তাই না? আর সঠিক সময়ে কাজের জায়গায় পৌঁছাতে না পারার টেনশনটাও আজকে নেই। তবে আমার টেনশন ছিল, যদি ঠিক সময় আজকে স্টুডিওতে না আসতে পারি তাহলে তোমার সঙ্গে ঠিক সময় আমার কথাটাই তো শুরু হবে না। তাই আমি কিন্তু একেবারে স্টুডিওর ঘড়ি দেখে একদম সঠিক সময় চলে এসেছি তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। জমানি স্টুডিওর ঘড়ি বলছে বেজে গেছে 7:11:26 হয়ে গেল সময়, আর আগামী টানা 50 মিনিট থাকব আমি অর্পিতা শুধুমাত্র তোমার সঙ্গে। সঙ্গে থাকবে গান, আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, আর সঙ্গে একটু রিয়ালিটি চেকও দেব তোমাকে। আরে না না, এখানেই শেষ নয়, যুবনের কোন কোন বন্ধু আজকে সারাটা দিন কোন কোন অনুষ্ঠান করবে সেটাও জানাবো। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, সেই স্পেশাল দিনটা কি সেটা নিয়েও বিস্তারিত কথা বলবো। তবে আমার মনে হয় অনুষ্ঠানের শুরুটা যদি গান ছাড়া হয় তাহলে কি সকালটা জমজমাট হয় বলো তো? খুব মিষ্টি একটা গান, যদি মনে হয় ভালোবাসার মানুষকে কোনো একটা গান ডেডিকেট করতে চাইছো বা মনের কথা বলতে চাইছো তাহলে এই গানটা কিন্তু শোনাতেই পারো। অমানুষ সিনেমা থেকে কুণাল গাঞ্জাওয়ালা এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে রাখলাম ও মাই লাভ। গানের পর আবারও ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

মাই লাভ। এই গানের পর আবারও ফিরে এলাম আমি অর্পিতার শুনছো তুমি সুপ্রভাতের আসর। আর এত মিষ্টি একটা গান, আমার মনে হয় যে কোনো সময় শুনলেই জাস্ট মনটা ভালো হয়ে যায়। আর গানের কথাগুলোতে এত সুন্দরভাবে বলা আছে তোমার মনের কথা, যদি তুমি চাও কাউকে বলতে, বা হয়তো সে বুঝতে পারছে না তোমার ফিলিংস, নির্দ্বিধায় এই গানটা কিন্তু তাকে ডেডিকেট করে দিতেই পারো তুমি। আচ্ছা, স্কুল কলেজে পড়ার সময় তোমার মনে পড়ে সেই ইতিহাস বইটার কথা? না, যাদের ইতিহাস খুব পছন্দের সাবজেক্ট তাদের কথা বাদ দিয়েই বলছি, ওই যে একগুচ্ছ সাল মনে রাখাটা যে কি মুশকিল হতো, বাপ রে বাপ। তবে মনে রাখতে যতই মাথার ঘাম পায়ে পড়ুক না কেন, নানা রকম মাধ্যমে সেই সমস্ত সালগুলো তো মনে রাখতেই হতো, তাই না? এখন বরং সেই ইতিহাসের পাতাটাই একটু উল্টে পাল্টে দেখি যে আজকের দিনে ঠিক কী কী ঘটেছিল, যার জন্য ইতিহাসের পাতায় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে চিরটাকাল।

1995 সাল আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় আজকের দিনে, যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি একটু পরেই। সাল 1855, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় আজকের দিনে। বিনয় ঘোষ, জন্ম 14 জুন 1971, মৃত্যু 24 জুলাই 1980, একজন বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ এবং গবেষক ছিলেন তিনি। ইতিহাস ও রাজনীতি সম্পর্কিত পর্যালোচনায় বিশেষ কৃতিত্বের অধিকারী ছিলেন তিনি। তার রচনায় ঊনবিংশ শতাব্দীর বাংলা ও বাংলার নবজাগরণের ঐতিহাসিক ব্যাখ্যা যেমন স্থান পেয়েছে, ঠিক তেমনি সোভিয়েত সভ্যতা ও বাংলার সাহিত্য সম্ভারকেও পুষ্ট করেছে। কলকাতাকে ইতিহাসের আলোকে নতুন রূপ দিয়ে নতুন ব্যাখ্যা তুলে ধরেছেন এই বিনয় ঘোষ। সাংবাদিক হিসেবে তিনি ফরওয়ার্ড সাপ্তাহিক, অরণি, দৈনিক বসুমতি, যুগান্তর প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন, আর এছাড়াও দেশের প্রগতিশীল আন্দোলনের সঙ্গেও সবসময় যুক্ত ছিলেন তিনি। কিরণ খের, জন্ম 14 জুন 1955, তিনি ছিলেন একজন ভারতীয় মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। অভিনয় জীবনে তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। প্রথমবার সর্দারি বেগম চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার এবং দ্বিতীয়

0: প্রায় 100টিরও বেশি বলিউড চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে অবদান রেখেছেন। তার অর্জনের মধ্যে রয়েছে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 6-6 বার ফিল্মফেয়ার পুরস্কার। সুশান্ত সিং রাজপুত একজন দক্ষ প্রতিভাবান ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, নৃত্যশিল্পীও ছিলেন তিনি। সুশান্ত টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্যে দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। এরপর 2013 সালে কাইপোচেতে ঈশান ভাট চরিত্রে অভিনয়ের মাধ্যমে সেই চলচ্চিত্র জগতে তার প্রথম পদার্পণ শুরু হয়। তারপর তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সর্বাধিক অর্থ উপার্জন করা চলচ্চিত্র ছিল এই কাইপোচে। এরপর 2014 সালে মুক্তিপ্রাপ্ত পিকে, যেখানে তিনি আমির খান, অনুষ্কা শর্মা এবং বোমান ইরানির মতো শিল্পীদের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর 2016 সালে তিনি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র MS ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন, যার জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ করেছিলেন। এরপর সুশান্ত 2018 সালে মুক্তিপ্রাপ্ত কেদারনাথ এবং 2019 সালে মুক্তিপ্রাপ্ত ছিচোরের মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। আর তারপর তার কাজ, সেটা তো তিনি তার অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেই নিয়েছিলেন, সেটা আমরা সকলেই জানি, তাই না?
1: আজ এই দিনে
0: আজকের মতো এটুকুই ছিল। আর কথা বলতে বলতে অনেক কিছু মনে পড়ে গেল। আর যেই মানুষটাকে নিয়ে লাস্ট কথা বললাম আজকের আজ এই দিনেতে, সুশান্ত সিং রাজপুত, তাকে নিয়ে বোধহয় যতই পারা যায় কথার কম বলাই ভালো, কারণ তার কাজগুলো দেখা আর তাকে সবসময় মনে রেখে দেওয়াটাই আমাদের কাজ। কারণ খুব কম কাজ করে থাকলেও যে কটা কাজ করেছেন প্রত্যেকটাই আমার মনে হয় আমাদের মনে আজীবন থেকে যাবে কোথাও না কোথাও। কথা হলো, এবার একটু গান হোক। আর গানের পর ঠিক অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলেছিলাম, আজকে একটা বিশেষ দিন, সেটা নিয়েই কথা বলবো। হ্যাঁ, সেটা নিয়েই ফিরছি। শুনছো তুমি সুপ্রভাত, আছি আমি অর্পিতা, সঙ্গে থাকো, ফিরে আসছি ঠিক গানের পর। অনুপম রায়ের কণ্ঠে শরীর ভালো নেই এখন এই মুহূর্তে তোমার জন্য।

গানের পর ফিরে এলাম আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজ 14ই জুন। কি আজকে একটা বিশেষ দিন, তো ক্যালেন্ডারের পাতা বলছে আজকে রক্ত নিয়ে কথা বলার দিন, কারণ হচ্ছে আজকের ব্লাড ডে। বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই দিবসের পালনের জন্য কিন্তু একেবারে একসঙ্গে কাজ করা শুরু করে। আর প্রতি বছর এই 8 কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়, অথচ এর মাত্র 38% সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার 82% মানুষ। আর এছাড়া এখনও বিশ্বের অনেক দেশে মানুষের রক্তের চাহিদা হলে নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্য বা নিজের বন্ধুদের রক্তদানের ওপর। দেখো আজকে তো ব্লাড ডোনার ডে, আর এমনিতেও রবিবার মানেই এক একটা জায়গায় দেখি বা ক্লাব পাড়ায় কিন্তু রক্তদান শিবির যেটা হয় সেটা হয়ে থাকে। এবার প্রশ্নটা হচ্ছে যে সেখানে কতটা স্বচ্ছতা মেনে সেই রক্তদান শিবির হয় সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই যে আজকে 14ই জুন চারিদিকে নানানভাবে একবারে বিশ্বজুড়ে এই রক্তদান দিবস পালন করা হবে সেটার তাৎপর্যও কিন্তু রয়েছে। যেমন রক্তের গ্রুপ আবিষ্কারক কার্ল ল্যাডেনস্টাইনারের জন্ম 1868 সালের 14ই জুন, তাই সে কারণে আজকের দিনটাকেই এই ব্লাড ডোনার ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার জন্মদিনও পালন হয়, অন্যদিকে সেই দিনটাকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবেও প্রাধান্য দেওয়া হয়। এবার বলি রক্তের গ্রুপ এ, বি ও এবি আবিষ্কারের জন্য এই ল্যান্ডস্টেইনারকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচানোর জন্য সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই হলো এই দিবসের উদ্দেশ্য। এখন অনেকেই বলেন যে আরে আমার শরীরেই রক্ত নেই, আমি আর কি রক্ত দেবো, বা অনেকে বলেন যে কি আর হবে রক্ত দিয়ে, মানে আমরা তো নিজেরাই জানি না যে এই ব্লাডগুলো আলটিমেটলি কি হচ্ছে। যেটা একটু আগেই বলছিলাম, মানে নানান জায়গায় তো প্রতি রবিবার বা মাসে এক দুবার তো হয়ই ব্লাড ক্যাম্প, তো সেখানে এই যে রক্তদান দিবস হয় সেখানে কি হয়, মানে সেই ব্লাডগুলো কতটা সুন্দরভাবে স্বচ্ছভাবে সত্যি একটা নিডি মানুষের কাছে পৌঁছায় সেটা আমি তুমি হয়তো জানতে পারি না, কিন্তু কোথাও না কোথাও যদি সত্যি একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে আমাদের দেওয়া রক্ত, তাহলে এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না, তাই না? আর সেই কারণেই আমার মনে হয় কিছু না ভেবে যখন দেখছো কোথাও ব্লাড ডোনেশন হচ্ছে, মানে আজকের দিনটা তো হবেই, আজকের দিনটা বাদ দিয়ে সারা বছরে যেখানে যখন হবে তোমার সুবিধে মতো গিয়ে ব্লাড ডোনেট করো, অবশ্যই তোমার শরীরের খেয়াল রেখে। 1995 সাল থেকে এই আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং 2000 সালে নিরাপদ রক্ত এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে 2004 সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। 2005 সালে প্রথম কিন্তু এই বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে। এরপর বলি প্রতি বছর যেটা বলছিলাম যে 8 কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় কিন্তু দান করে, মানে 8 কোটি ইউনিট যদি রক্ত মানুষ স্বেচ্ছায় দান করে তাহলে সেটা যে কত মানুষের উপকার হয় সেটা বোধহয় আমরা ভাবতেও পারছি না, অথচ এর মাত্র 38% সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার 82% মানুষ। এছাড়া এখনও বিশ্বের

অনেক দেশে মানুষের রক্তের চাহিদা হলে নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্য বা নিজের বন্ধুদের রক্তদানের উপর, মানে কখন তারা রক্ত দেবে তারপর হয়তো সেই মানুষটার ট্রিটমেন্ট শুরু হবে। এরকম আমরা কিন্তু অনেক মেডিকেল জায়গায় দেখতে পাই, এরকম সিন খুব নর্মাল। আর অনেক দেশে পেশাদারী রক্তদাতা অর্থের বিনিময়ে রক্তদান করে আসছে রোগীদেরকে। অথচ বিশ্বের নানা দেশ থেকে যদি তথ্য সংগ্রহ করা হয় তাহলে জানা যায় যে নিরাপদ রক্ত সরবরাহের মূল ভিত্তি হল স্বেচ্ছায় ও বিনামূল্যে দান করা রক্ত, কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এসব রক্তের মধ্য দিয়ে গ্রহীতার মধ্যে জীবন সংশয়ী সংক্রমণ যেমন HIV ও হেপাটাইটিস সংক্রমণের আশঙ্কাটা অনেকটাই কম থাকে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশ্যে, এসব অজানা বীরের উদ্দেশ্যে উৎসর্গিত 14 জুনের এই দিনটা আজ বিশ্ব রক্তদান দিবস হিসেবে পালিত হয়। আর রক্তদান করলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না, যেটা আমরা সবসময় ভাবি না যে ব্লাড ডোনেট করব কি না কি হবে, এরপরে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার ফ্যামিলি সেটা সাফার করবে। তো সেই ভাবনাটা তো ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের প্রত্যেকেরই চলতে থাকে, তাই না? তো এমনিতেই রক্ত কণিকা নির্দিষ্ট সময় পর কিন্তু নষ্ট হয়ে যায়, তাই রক্ত দান করো আর যাদের সত্যি প্রয়োজন সেই সব মানুষের প্রাণ বাঁচাও। তোমার দেওয়া রক্ত তুমি জানতেও পারছো না হয়তো একজনের প্রাণ কবে কখন কিভাবে জাস্ট বাঁচিয়ে দিচ্ছে। হয়তো যেই মানুষটা পেয়েছেন, পেয়ে সুন্দর জীবন কাটানোর একটা দিশা দেখতে পাচ্ছেন, সেই যে মানুষটা মনে মনে একটা থ্যাংক ইউ বলল, সেটা যে তোমার কাছে কত বড় একটা আশীর্বাদ, কত বড় একটা ব্লেসিংস হয়ে আসবে সেটা তো আমরা তারপরে হয়তো জানতে পারি না, কিন্তু কোনো না কোনোভাবে তো ফিল করতে পারি। তাই আমার মনে হয় যে যখন যেখানে মনে হবে প্রয়োজন মতো সুবিধে বুঝে নিজের শরীরটাকে দেখে জাস্ট ব্লাড ডোনেট করো। মানুষের পাশে যদি মানুষই না দাঁড়ায় তাহলে আর কে দাঁড়াবে, তাই না? রক্ত দিয়ে যদি একটা মানুষকে প্রাণ বাঁচানো যায় এর থেকে বড় আর কিছু হতে পারে না, কারণ টাকা দিয়ে তো অনেক কিছুই করা যায়। টাকাটা একটু পিছনে থাক, একটু মানুষের সামনে এগিয়ে থাকি, একটু মানুষের যে এই যে মান আর হুঁশ নিয়ে মানুষ সেটাকে বোঝানোর জন্য কিছু কাজ করি যাতে সত্যি সেটা মনে হয়। আর সেটা দেখে যদি আশেপাশে কিছু মানুষেরও মনে হয় যে না, যেটা ভয় পাচ্ছিলাম এতদিন ব্লাড দিতাম না সেইগুলো থেকে একটু পিছিয়ে থাকতাম, হয়তো সেই মানুষগুলো এগিয়ে আসবে তোমায় দেখে, সাহস পাবে, কে বলতে পারে, হতেই তো পারে, তাই না? তো এগিয়ে তো তোমাকে আমাকে আসতেই হবে। আর এই আপকামিং জেনারেশনকে, আগামী প্রজন্মকে বারবার এটাই বলতে হবে যে না, আমরা হারি না, আমরা হারতে পারি না। যেই মানুষটা একটা মেডিকেল বেডে শুয়ে এমার্জেন্সির সঙ্গে লড়াই করছেন তাকে আমরা বলতে পারি আমরা আছি, আপনি হারবেন না, আমরা কখনো হারতে পারি না। গানে গানে ক্যাকটাস ফসিলস এবং লক্ষ্মী ছাড়াও ঠিক এই কথাটাই বলছেন। রাখলাম এখন তোমার জন্য সেই গানটাই, গানের পর ফিরে আসছি। আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

হ্যাঁ, আমরা হারতে পারি না, আর তোমাকেও হারতে আমরা দেব না, কারণ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আমরা জানি, আর মানুষজনকে সেটা বলতেও পারি যে না, একসঙ্গে জোট বেঁধে কাজ করলে সেখানের সাকসেস নিশ্চিত। আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর চলছে, আর আজকে

International Federation of Red Cross and Red Secret Societies, International Federation of Blood Donor Organization ও International Society of Blood Transfusion. 2005 সালে এই চার সংস্থার উদ্যোগে প্রথম একটি গ্লোবাল ইভেন্টের আয়োজন করা হয় আর 58তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সময় এই সংস্থার যে বিশেষ ইভেন্টটি হয়েছিল সেটা কিন্তু আজও নানান জায়গায় দেখতে পাওয়া যায়। আর এর থিম হচ্ছে, মানে আজকে এই যে বারবার বলছি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, তোমাকে তো বলতে হবে যে আজকের থিম কি। আজকের থিম হচ্ছে ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইভস, মানে একটাই একটা রক্তের ফোঁটা যদি তোমার মানে দান করতে হয়, তুমি যদি দান করো তাহলে কিছু না একটা মানুষের প্রাণ বাঁচবে। ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইভস। যদি আমাদের মধ্যে সেই মনুষ্যত্বটা থাকে, যদি আমাদের মনে হয় যে দেখো আজকে আমি ব্লাড দিচ্ছি, কোনো একটা মানুষের কাছে পৌঁছচ্ছে, সেই মানুষটা সুস্থ হচ্ছেন, খুব ভালো কথা, বা হয়তো আমি সেখান থেকে পিছিয়ে আসছি, আমি ব্লাড দিচ্ছি না, আমি আমার দরকার নেই বা আমি এসব ব্যাপারে আমি যাব না, কিন্তু কে বলতে পারে আমার তোমার বা আমাদের পরিবারের কখনো কিছু একটা ক্রিটিক্যাল ইমার্জেন্সি সিচুয়েশন চলে এলো যখন সত্যি তাদের ব্লাড দরকার, তখন হয়তো আমরা আমাদের আশেপাশে আর সেই রকম কোনো মানুষকে পাবো না যারা ব্লাডটা দিতে চায়। তাই বারবার একটাই কথা বলার, শুধুমাত্র আজকের দিন নয়, শুধুমাত্র 14ই জুন ব্লাড ডোনার ডে বলে নয়, যখন যেখানে মনে হবে সুবিধে বুঝে, যেখানে তুমি দেখতে পাচ্ছ আজকে রক্তদান দিবস হচ্ছে, সেখানে জাস্ট ব্লাড ডোনেট করো। অবশ্যই বারবার যেটা বলছি, নিজের শরীরটাকে খেয়াল রেখে, কারণ কে বলতে পারে তোমার দেওয়া রক্ত কোনো একটা মানুষের প্রাণ বাঁচিয়েই দিল। আর এর থেকে বড় উপকার আমার মনে হয় না আর কিছু হতে পারে। হ্যাঁ, তুমি বলবে টাকা দিয়েও মানুষ উপকার করে, টাকা দিলে সেটা শরীরের ভেতর ঢোকানো যায় না, একটা মানুষের প্রাণ ফিরিয়ে আনা যায় না, তাই না? যদি ব্লাডের দরকার পড়ে তাকে ব্লাডই দিতে হয় যদি মানুষটা বেঁচে যায় তার জন্য। তো একটা মানুষকে বাঁচানোর জন্য যদি আমরা এইটুকু উদ্যোগ নিতে পারি তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। কথা হবে আরো। আর এবার আমার মনে হয় সময় আরো একটা গানের, ইমন চক্রবর্তীর কণ্ঠে আমি আমার মধ্যে, কুলের আচার যদি সিনেমাটা মনে থাকে, সেই সিনেমার একটা মিষ্টি গান, গানের প্রথম লাইনটাতেই বলা আছে আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই, তোমার মধ্যে তুমি আমায় খুঁজে পাও কি, কে বলতে পারে তোমার দেওয়ার রক্তের মধ্যে হয়তো সেই মানুষটা তোমায় চেনেও না জানেও না, কিন্তু খুঁজে তো পাবে, মনে মনে একটা থ্যাংকস তো তোমায় জানাবেই, তাই না? এই ব্যাপারে আমি নিশ্চিত।

এত মিষ্টি একটা গান, আমার মনে হয় যে যখন শোনা হয় সেই গানটা সেই সময় সেইভাবে ইম্প্যাক্ট পড়ে না, তারপরে যখন রিলিজের অনেকটা দিন পেরিয়ে যায়, অনেকগুলো বছর পেরিয়ে যায়, তখন যখন সেই গানগুলো সামনে আসে তখন সেই গানগুলোর আসল মানে মানুষজন বুঝতে পারে এবং সেই গানগুলো অলরেডি হিট হয়ে যায়। এটা আমার মনে হয় সেরকমই একটা গান, যখন রিলিজ হয়েছিল সেই সময় ততটা জনপ্রিয় না হলেও আজকের দিনে কিন্তু মানুষ জানে গানটা কোন সিনেমার গান। হ্যাঁ, কুলের আচা সিনেমা থেকে গানটা শোনালাম তোমায়। আর এখন তোমায় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা একটু ইমোশনাল বলবো না, যেহেতু আজকে কথা বলছি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে নিয়ে, আমার মনে হলো এটা তোমার সঙ্গে একটু জাস্ট শেয়ার করি। আর শেয়ার করার কারণ রয়েছে, যেটা আমার মনে হয় যে তুমি শুনে বলো তো যে তুমিও ঠিক সেম জিনিসটা ফিল করো কি না, যে বড় হওয়াটা হয়তো সত্যিই খুব কঠিন। কেন বলছি সেটাই এখন ভাবছো নিশ্চয়ই। আসলে আমার মাথায় এখন সবসময় যেটা ঘুরছে সেটা হচ্ছে বাবা মার বয়স হচ্ছে, আর এই যে সেটা হচ্ছে সেটা কোথাও গিয়ে আমার মেনে নিতে কষ্ট হচ্ছে, কারণ এই এখন একটা আম লিচুর এই যে সিজন চলছে। তো আমার মনে আছে ছোটোবেলায় বাবা ব্যাগ ভর্তি করে নিয়ে আসতো আম লিচু এবং তারপর মা সুন্দরভাবে কেটে আমার সামনে এনে দিত এবং আমরা সবাই মিলে একসঙ্গে সেটা খেতাম। বেশ কিছু বছর হয়ে গেছে, এখনও হয়তো বলবো না এখনও বাবা নিয়ে আসেন আম লিচু এবং মা কেটেও দেন, কিন্তু কথা হচ্ছে সেই মানুষগুলো আর খেতে পারছেন না। ডাক্তারের নিষেধ, ডাক্তারের বারণ এবং তাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে, সেই কারণে সেটা সামনে থাকলেও তারা খেতে পারছেন না প্রচুর চাইলেও। এটা কষ্টকর, এটা মেনে নেওয়াটা কষ্টকর, অথচ তাদের সামনে আমাকে খেতে হচ্ছে কারণ বাবা নিয়ে এসেছেন কষ্ট করে এবং মা সেটাকে সময় বার করে সুন্দরভাবে কেটে দিয়েছেন, সেটাকে আমি না কী করে করি, এবং সুন্দরভাবে সেটা টিফিনও প্যাক করে মা যখন দেয় সেটা আমাকে খেতেই হয়। এটা কষ্টকর, মেনে নেওয়াটা কষ্টকর, তখন মনে হয় যে সত্যি বড় হওয়াটা হয়তো কঠিন। লেখক কবি হুমায়ুন আহমেদের একটা খুব সুন্দর লাইন আছে যে ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটা মুহূর্তই যথেষ্ট। আর এখন সেটাই আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা দিন যখন কাটাই এবং রাত্রিবেলা ঘুমোতে যাই এটাই বলে যাই যে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে আরও একটা দিন এই জীবনে বাবা মার সঙ্গে কাটানোর সুযোগ দেওয়ার জন্য, কারণ চারিদিকে আমরা ভালোবাসার পরীক্ষা দিতে দিতে কখনো মুখ ফুটে মা বাবাকেই ভালোবাসি বলা হয়ে ওঠে না, হয়তো হাজার কাজের ব্যস্ততার মাঝে খোঁজ নেওয়া হয় ফোন করে, কেমন আছো, শরীরটা কেমন আছে, ওষুধ খেয়েছো কিনা, ঠিক সময় বাড়িতে ফিরেছো কিনা, যদি বাড়ির বাইরে তার বেরোনো থাকে সেই খবরগুলো নেওয়া হয়, খোঁজ খবরগুলো। আর তখন ফোনের ওপার থেকে অদ্ভুতভাবে ভেসে আসে যে হ্যাঁ আমি ভালো আছি, তুই চিন্তা করিস না, কাজটা মন দিয়ে কর। কিন্তু যখন দিনের শেষে বাড়িতে আসি তখন দেখি যে সব কিছু ঠিকঠাক নেই, কিছু তো গণ্ডগোল হয়েছে, শুধুমাত্র আমি টেনশন করবো বলে সেই মানুষ

গুলো আমার থেকে সেটা লুকিয়ে গেছে, যদিও কণ্ঠস্বর শুনে বুঝতে পারি যে শরীরটা ঠিক নেই। এটা না মেনে নিতে কষ্ট হয় যে বাবা মার বয়স হচ্ছে, আর এই জেনারেশন যারা এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছে, ফেস করছে, তারা এটা ফিল করতে পারবে। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলেই গলাটা ভারী হয়ে আসে, আর সে কারণেই আমার মনে হয় যে আজকের দিনটা, এই যে 14 জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, বলা যায় না কার কখন কী এমার্জেন্সি সিচুয়েশন হতে পারে, তাই কিছু না ভেবে মানুষকে সাহায্য করো, মানুষের পাশে থাকো, আর একটু সাহস দিও, ঠিক আছে? আরও যে কথাগুলো বলা হয়ে উঠল না বা আমি সুন্দরভাবে গুছিয়ে বলে উঠতে পারলাম না, শান গানে গানে সে কথাটাই বলবে এখন, শোনো।

আমাদেরকেই নিতে হবে। স্টুডিওর ঘড়ি বলছে সময় একদম শেষের দিকে, 7:56 হয়ে গেছে সময়, আর আজকের মতো সাইন অফ করবো, টাটা বাই বাইও বলবো। তবে ছোট্ট একটা গল্প বলে যাই। একটা দরিদ্র একদিন রিক্সা চালক ছিলেন, যিনি দিনরাত রিক্সা চালিয়ে সামান্য কিছু উপার্জন করতেন, আর তার একমাত্র ছেলে স্বপ্ন দেখত বড় হয়ে IPS অফিসার হওয়ার। অনেকটা কষ্টের মধ্যে দিয়ে সংসার চলতো তাদের, তবুও সেই ছেলেটি কিন্তু কখনো হাল ছাড়েনি। তারপর একদিন পরীক্ষায় বসলো, শুধুমাত্র IPS অফিসারই হয়নি, সে প্রথম স্থান অধিকার করল। আর এর থেকেই বোঝা যায় যে পরিস্থিতি নয়, আমার মনে হয় ইচ্ছা শক্তিটাই আসল। জীবনে যাই করি না কেন, কোনো কিছুই সাফল্যের পথে বাধা হয়ে থাকতে পারে না যদি আমাদের মনে সেই ইচ্ছেটা থাকে। তার বাবা মার সঙ্গে থাকলে সব যুদ্ধ আমার মনে হয় জয় করে তো নেওয়াই যায়, তাই না? তাই আজকে একটা স্পেশাল দিন, 14 জুন, কথা বললাম ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে নিয়ে। তো একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের পাশে থেকো, মানুষকে সাহায্য করো, আর একটু মনে আশ্বাস দিও কিচ্ছু হবে না, আমি আছি। এই আমি আছি শব্দটার কিন্তু ভার অনেক বেশি, তাই এটার শক্তিও অনেক বেশি। তাই আমি আছি সেটা সেই মানুষটাকেই বুঝিও যার দরকার। আজকের মতো আমি অর্পিতা সাইন অফ করছি, টাটা বাই বাই বলছি, তবে না কথায় নয়, গানে রেখে যাব, একটা মিষ্টি গানে রেখে যাচ্ছি। কথা হবে আবারও নতুন দিনে নতুন সকালে তোমার সঙ্গে। টাটা।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি পরিমল ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন গিটারে লঘু সুর, শিল্পী বিপ্লব দাস।

0: এতক্ষণ শুনছিলেন গিটারে লঘু সুর, বাজি শোনালেন বিপ্লব দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: আকাশবাণী কলকাতা, এখন রাজধারা।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্য সরকার 2011 সাল থেকে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে। যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার জন্য অনগ্রস্ত শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে একটি মান্য কার্যবিধি বা ইস্যুপি প্রকাশ করা হয়েছে। জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত নথি যাচাই করে সংশ্লিষ্ট রিপোর্ট পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে সেটি দ্রুত বাতিল করার অর্ডার জারি করে সেটিকেও পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। কোনোরকম কারচুপি এড়াতে ব্লক ও মহকুমা স্তরে তদন্তকারী আধিকারিকদের নাম পৃথক লগ ইন আইডি তৈরি করা হবে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের একটি বিশেষ অভিযান চলবে। ভবানীপুরে এক জনসভায় গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি জানান, 15 জুন সোমবার থেকে 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও আরও নাগরিক বান্ধব করে তুলতে এই উদ্যোগ। এই বিশেষ স্বচ্ছতা অভিযানে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মসূচি, রাস্তা ও ফুটপাথ পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষত উত্তর চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর এবং নদিয়ায় হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও পুলিশ সুপারদের অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি গতকাল জনগণনার কাজের পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। ওই কাজ খুব ভালোভাবে করতে পারলে আগামী 10 বছর রাজ্যের সার্বিক উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণে কোনো অসুবিধা হবে না বলে শ্রী অধিকারী জানিয়েছেন। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামীকাল থেকে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জন

0: সংযোগ কর্মসূচি। শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন, সেই সব প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এই শিবিরের উদ্বোধন করবেন। কলকাতা পুরসভা এলাকাতেও 16 বোরোতে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। রাজ্য সরকারের মন্ত্রীদের জন্য গতকাল কলকাতায় একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বেশিরভাগ মন্ত্রী এবার প্রথমবার মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন, সেই কারণেই তাদের প্রশাসনিক কাজকর্মের রীতিনীতি, আইনি প্রক্রিয়া এবং শাসন ব্যবস্থার খুঁটিনাটি বিষয়ে ধারণা দিতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। রাজ্য সরকার আরও 23টি বেসরকারি হাসপাতালে 540টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত করবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার গতকাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ ওই হাসপাতালগুলি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক করেছেন। তিনি জানান, মূল চুক্তিপত্র এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন মেনে রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। উল্লেখ, এর আগে তিনি 17টি বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে 660টি শয্যা রাজ্য সরকারের বেড ব্যাংকে যুক্ত করার কথা জানিয়েছিলেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। দলনেত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। তৃণমূলের দর্শনের সঙ্গে তাঁর দর্শন বর্তমানে আলাদা বলে জানিয়েছেন মানুষ, তবে রাজনীতিতে তিনি থাকবেন বলেও জানিয়েছেন। বেঙ্গল রোয়িং ক্লাবে অনুষ্ঠিত হল 22তম স্টুডেন্ট রোয়িং প্রতিযোগিতা। কলকাতার 43টি স্কুলের প্রায় 250 জন ছাত্রছাত্রীর মধ্যে শীর্ষস্থানীয় মোট 8টি স্কুল গতকাল ফাইনালে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি তার বক্তব্যে জানান, খেলাধুলোর মান উন্নয়নে সরকার কাজ করছে।
1: খেলো ইন্ডিয়ার মতন একটা ভীষণ ভিশনারি যে স্কিম থেকে আমাদের পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা বঞ্চিত থেকেছে দীর্ঘদিন, তো খেলো ইন্ডিয়ার সুইফট ইমপ্লিমেন্টেশন পশ্চিমবঙ্গে হতে চলেছে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও বিভিন্ন ধরনের প্রকল্প, যেটা খুব শীঘ্রই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের সকল খেলোয়াড়দের, সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে উৎসর্গ করবেন।
0: স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্যামল মিত্র।

0: এতক্ষণ শুনছিলেন আধুনিক গান শ্যামল মিত্রের কণ্ঠে। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে বৃন্দগান শিক্ষার আসর। আজ শুনবেন একটি কন্নড় গীত, গীতিকার ডি আর গোড়া।

0: होगी, है ना? अब घर पे जाके खूब प्रैक्टिस करना, तो आप सब लोगों को ये गाना बहुत अच्छी तरह से याद हो जाएगी, करेंगे ना? अच्छा बच्चों, तो नमस्कार।
1: এতক্ষণ শুনছিলেন বৃন্দগান শিক্ষার আসর। আজ শুনলেন একটি কন্নড় গীত, গীতিকার ডি আর গৌড়া। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দেশাত্মবোধক গান, পরিবেশনায় ক্যালকাটা কয়ার।

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনছিলেন ক্যালকাটা কয়ারের পরিবেশনায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরে।

এতক্ষণ শুনলেন মিয়া কি সারং রাগে খেয়াল, শিল্পী রুনা দে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন তুষার দত্ত, হারমোনিয়ামে সহযোগিতা করলেন কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে উর্বশী উপস্থাপনায় অঙ্কিত শর্মা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রসার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন প্লে মিউজিকের অনুষ্ঠান, প্রথম ছায়াছবি লাগান, শিল্পীরা হলেন উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, সুখিন্দার সিং, শঙ্কর মহাদেবন, সান ও কিশোরী।

বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে এই খেলা শুরু হবে রাত 1:30। এদিকে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্ককে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ড হাইতিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। অপর খেলায় নিউ জার্সি স্টেডিয়ামে গতরাতে মরক্কো ব্রাজিলের মধ্যে খেলাটি এবং কাতার ও সুইজারল্যান্ডের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আগামীকাল প্রতিযোগিতায় 5টি খেলা রয়েছে। গ্রুপ ইর ম্যাচে ভোর 4:30 আইভরি কোস্ট ইকুয়েডরের, সকাল 7:30 গ্রুপ এফ এর ম্যাচে সুইডেন টিউনিশিয়ার মুখোমুখি হবে। রাত 9:30 গ্রুপ এইচ এর ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে কেপ ভার্দে। রাত 12:30 গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের এবং গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। আর এবার ক্রিকেটের খবর। এসবাস্টনে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 13 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে 109 রান করেছে। বিশ্বকাপে আজ অন্য ম্যাচে বাংলাদেশ 6 উইকেটে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে। নেদারল্যান্ডস টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেটে 139 রান তোলে। অধিনায়ক বাবেত দি লেডি 50 রান করেন। বাংলাদেশের মারুফা আক্তার 2টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে বাংলাদেশ 4 উইকেট হারিয়ে 5 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। জুয়ারিয়া ফিরদৌস 50 রান করেন। শারমিন আক্তার 37 রানে অপরাজিত থাকে। নেদারল্যান্ডসের ক্যারোলিন ডি ল্যাঙ্গে 2 উইকেট নেন। ইডেনে আজ বেঙ্গল টি টোয়েন্টি লিগে পুরুষদের বিভাগে ম্যাচে মালদা 5 উইকেটে মেদিনীপুরকে হারিয়ে দিয়েছে। অন্য একটি ম্যাচে সল্টলেকের যাদবপুর স্টেডিয়ামের মাঠে মহিলাদের ম্যাচে কলকাতা 14 রানে মুর্শিদাবাদকে এবং শিলিগুড়ি 51 রানের রার টাইগার্সকে পরাজিত করেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের 1-দিনের সিরিজ 2-1 জিতে নিয়েছে। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে আজ তৃতীয় তথা শেষ ম্যাচে অস্ট্রেলিয়া 1 উইকেটে বাংলাদেশকে পরাজিত করেছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 50 ওভারে 5 উইকেটে করেছিল 274 রান। জবাবে অস্ট্রেলিয়া 3 বল বাকি থাকতে 9 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। কুপার ক্যানোলি 149 রান করেন আর বাংলাদেশের শরীফুল ইসলাম 6 উইকেট নিয়েছেন। শেষে আসছি হকির খবরে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে আগামীকাল মহিলাদের নেশনস কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। এই খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 4:15। মঙ্গলবার ভারত জাপান ও বৃহস্পতিবার উরুগুয়ের মুখোমুখি হবে। পুল বিতে রয়েছে নিউজিল্যান্ড, চিলি, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্স। এই টুর্নামেন্টে বিজয়ী দল FIH প্রো লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। খেলার খবরের শেষে আবারও বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার বলে দিই। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। গত রাতে ব্রাজিল ও মরক্কোর মধ্যে ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এসবাস্টনে আজ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ লিগ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারত টসে জিতে ব্যাট করছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1-দিনের ম্যাচের সিরিজ 2-1 জিতে নিয়েছে। অন্যদিকে হকিতে অকল্যান্ডে মহিলাদের নেশনস কাপ হকিতে ভারত আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। খেলার খবর শেষ হলো আর এরপর খবর শুনবেন রাত 10:00।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ নিউজ অন এআইআর অ্যাপে। এখন নানা রঙের গান। প্রথম গানটির শিল্পী নূপুর ছন্দা ঘোষ। শুনবেন একটি অতুল প্রসাদী গান।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী নূপুর ছন্দ ঘোষ। এবার একটি আধুনিক গান, শিল্পী সুবীর সেন।

শুনছিলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজন এআইআর অ্যাপে।

আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত ওমান সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয়ে একটি আলোচনা। দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যেই এই চুক্তি হয়েছে। এই বিষয়ে আলোচনায় অংশ নিচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য, সঞ্চালনায় অর্জুন জে চৌধুরী। আজকের আলোচনার বিষয়বস্তু ভারত ও ওমানের মধ্যে সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, দু দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করে তোলার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2025 ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্কট সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মধ্যে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য। এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনার আগে আমরা এর পটভূমিকার দিকে নজর দিতে পারি। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে অত্যন্ত প্রয়োজনীয় খনিজ তেল ও গ্যাস লেনদেন বিঘ্ন ঘটেছে। শুধুমাত্র ভারতই নয়, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশই এই সমুদ্রপথ দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে খনিজ তেল ও গ্যাস আমদানি করে থাকে। যেহেতু হরমুজ প্রণালী সামরিক উত্তেজনাজনিত কারণে প্রায় অবরুদ্ধ হয়ে রয়েছে, তাই অনেক দেশই একটি বিকল্প বাণিজ্য পথ খোঁজার চেষ্টা করছে। এরকম এক প্রেক্ষিতে ভারত ও ওমানের মধ্যে এই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কী? বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য, দেখুন, দু দেশের মধ্যে এই চুক্তি ইতিমধ্যে রূপায়ণের কাজ শুরু হয়েছে। চুক্তি মোতাবেক প্রথম পর্যায়ের সরবরাহ গন্তব্যে পাঠানো হয়েছে। আপনারা শুনেছেন 2025 ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্কট সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে ওমানের মধ্য দিয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের বিকল্প বাণিজ্য পথ সংক্রান্ত এই চুক্তি যে দ্রুততার সঙ্গে রূপায়ণের কাজ শুরু হয়েছে তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে ওমানের প্রায় $1,100 কোটি সমতুল বাণিজ্যিক লেনদেন হয়ে থাকে, কিন্তু এই পরিমাণ আরও বৃদ্ধি করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আলোচ্য চুক্তিটির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বাজারে ভারত প্রবেশাধিকার পাবে। এই চুক্তির মাধ্যমে ভারত অন্যান্য দেশগুলির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার সুযোগ পাবে। বর্তমানে ভারত ওমানে যেসব পণ্যদ্রব্য রপ্তানি করে থাকে তার 98% থেকে 99% শুল্কমুক্ত। এই চুক্তি স্বাক্ষরের আগে এই পরিমাণ ছিল মাত্র 15%, ফলে ভারতের পক্ষে এই চুক্তিতে অনেকটা লাভ হয়েছে। এই চুক্তির সুবাদেই ওমান ভারতীয় পণ্যদ্রব্যের উপর শুল্ক হার বহুলাংশে উদার করেছে। যেসব পণ্যদ্রব্য রপ্তানির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দুগ্ধজাত সামগ্রী, খাদ্যশস্য, ফল, সবজি, ভোজ্য তেল, তৈলবীজ, রবার এবং চর্মজাত দ্রব্য। ওমানের ভৌগোলিক অবস্থানগত কারণে কৌশলগত দিক থেকেও এই চুক্তির ফলে ভারতের সুবিধা হয়েছে, কারণ আরব সাগর ও ওমান উপসাগরের উপকূলবর্তী অঞ্চলে ভারতের প্রবেশাধিকার পাওয়া গেছে। অর্জুন জে চৌধুরী, যে দুটি বন্দরই চুক্তি ক্ষেত্রে উল্লেখিত হয়েছে তা হলো সালালা এবং দুখুম। আপনার কি মনে হয় এই দুই বন্দরের মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্যকে মুক্ত বাণিজ্য চুক্তি বা দ্বিপাক্ষিক চুক্তির কোনোটির আওতায় বলা যাবে? বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য, দেখুন, ওমান থেকে ভারতে রপ্তানিকৃত পণ্যের 78% উপর শুল্ক কমানোর বিষয়ে দুই দেশ চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে ভারত থেকে ওমানে রপ্তানিকৃত পণ্যের 98% উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চুক্তিকে দ্বিপাক্ষিক বাণিজ্য বলা হবে নাকি ভবিষ্যতের মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে ধরা হবে? এই প্রশ্নের উত্তরে বলা যায়, বর্তমান সময়ে এই চুক্তিকে নিশ্চিতভাবেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হিসেবে গণ্য করা হবে। এই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে দুই দেশ এমন কিছু বিষয়ে একমত হয়েছে যা সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের শুল্ক হারের অতিরিক্ত হিসেবে ধরা হবে। সাধারণত কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না থাকলে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ হিসেবে অন্যান্য দেশের সঙ্গে যে শুল্ক হার ধার্য করা হয়ে থাকে সেটি কার্যকর হয়। কিন্তু এই দ্বিপাক্ষিক চুক্তির ফলে শুল্ক হার বিষয়ে যে দু দেশের মধ্যে সুনির্দিষ্ট নিয়মকানুন তৈরি হয়েছে, এছাড়াও এই চুক্তিটিকে বিশ্ব বাণিজ্য সংগঠনের নিয়ম নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ভারত ইতিমধ্যেই নিউজিল্যান্ড, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতি দেশের সঙ্গে এই চুক্তি করেছে, কিন্তু

তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি। ইদানিংকালের মধ্যে ওমানের সঙ্গে চুক্তিটি কার্যকর হয়েছে। অর্জুন জে চৌধুরী। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে তেল এবং গ্যাস রপ্তানির পরিমাণ কমেছে। এর ফলেই ওমান থেকে খনিজ তেল এবং ইউরিয়ার মতো সামগ্রী রপ্তানি বৃদ্ধি পেয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের দিকে নজর দিলে দেখা যাবে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য ভারতের পক্ষেই রয়েছে। যেমন আমরা ওমানে পরিশোধিত পেট্রোলজাত পদার্থ, ন্যাপথা সমৃদ্ধ অ্যালুমিনা, লোহা, ইস্পাত নির্মিত সামগ্রী, যন্ত্রপাতি এবং চালের মতো খাদ্যশস্য রপ্তানি করে থাকি। আপনার কি মনে হয় রপ্তানির ক্ষেত্রে অন্যান্য দ্রব্য যুক্ত হলে বাণিজ্যিক লেনদেনের ভারসাম্য আগের মতোই ভারতের অনুকূলেই থাকবে? বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য। দেখুন, আমার মনে হয় দুই দেশের মধ্যে চুক্তির ধরন অনুসারে যেসব পণ্যদ্রব্যকে এর আওতায় নিয়ে আসা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সমুদ্রজাত পণ্যদ্রব্য, রত্ন এবং রত্নালঙ্কারের মতন জিনিসপত্রগুলি। যেহেতু এই পণ্য উৎপাদনে ভারত অনেকটাই এগিয়ে আছে, তাই এগুলি রপ্তানি করা গেলে ভারতের সুবিধাই হবে। একই সঙ্গে কৃষিজাত পণ্য এবং প্রক্রিয়াজাতকরণজাত খাদ্যদ্রব্য সে দেশে রপ্তানি করার সুবিধার ফলে ভারত রপ্তানি ক্ষেত্রে এগিয়ে থাকবে। অন্যদিকে ভারতের ওষুধপত্র, বৈদ্যুতিন পণ্যদ্রব্য, ইঞ্জিনিয়ারিং পণ্যদ্রব্য এই চুক্তির আওতায় আসার ফলে আমাদের দেশে উৎপাদক ও রপ্তানিকারকরা তার সুবিধা পাবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিষেবা ক্ষেত্রকে এই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এর ফলে ভারতে পরিষেবা প্রদানকারী বিভিন্ন সংস্থা অবাধে শিক্ষা, নির্মাণ, কম্পিউটার পরিষেবা, পেশাদার পরিষেবা, অডিও ভিজুয়াল পরিষেবা, আর্থিক পরিষেবা এবং পর্যটন পরিষেবা ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। এই চুক্তিটির ফলে ভারতে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে। অর্জুন জে চৌধুরী। রত্ন এবং রত্নালঙ্কার, বস্ত্র বয়ন, চর্মজাত দ্রব্য, জুতো শিল্প, ক্রীড়া সামগ্রী, প্লাস্টিকজাত দ্রব্য, আসবাবপত্র, কৃষিপণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্যদ্রব্য, ওষুধপত্র, মেডিকেল যন্ত্রপাতি এবং মোটরযান শিল্পের মতন শ্রম নিবিড় ক্ষেত্রে উৎপাদিত পণ্যদ্রব্য যদি শুল্কমুক্তভাবে অন্য দেশে রপ্তানির সুযোগ পাওয়া যায় তাহলে আমাদের বাণিজ্যিক লেনদেনের সুবিধা কতদূর বৃদ্ধি পেতে পারে বলে আপনার মনে হয়? বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য। সর্বাগ্রে আমাদের দেশের বিরাট অংশে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থাগুলি লাভবান হবে, যার ফলে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তিটির মধ্যে বাণিজ্য রপ্তানি, পরিষেবা এবং পণ্যদ্রব্য উৎপাদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বেসরকারি বিভিন্ন সংস্থার অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে এই সুযোগকে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। অর্জুন জে চৌধুরী। আপনার কি মনে হয় ওমানের সঙ্গে এই অর্থনৈতিক সহযোগিতা চুক্তির ফলে পূর্ব আফ্রিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক যোগাযোগের সুবিধা হবে? বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য। যেহেতু ওমানের বন্দরগুলির সঙ্গে আফ্রিকা সহ ওই অঞ্চলের বহু দেশের সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে, তাই ভারতীয় রপ্তানিকারক ওমানকে ভিত্তি করে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ গড়ে তুলতে পারে। এর ফলে ভারতীয় পণ্যদ্রব্য আফ্রিকার দেশগুলির বাজারে প্রবেশাধিকার পাবে। সব মিলিয়ে ভারত ওমান সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে যে উভয় দেশেরই সুবিধা হবে একথা নিশ্চিতভাবেই বলা যায়। অর্জুন জে চৌধুরী। ভারতের বেশ কিছু পণ্যদ্রব্যকে এই অংশীদারিত্ব চুক্তি আওতা থেকে বাদ রাখা হয়েছে। যেমন আগেই উল্লেখ করা হয়েছে, দুগ্ধজাত পণ্য সামগ্রী, কৃষিপণ্য, খাদ্যশস্য, ফল, ভোজ্য তেল, মশলাপাতি এবং চর্মজাত দ্রব্যের নির্দিষ্ট কিছু পণ্যকে সচেতনভাবে এই চুক্তির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের এর কোনো প্রভাব পড়বে? বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য। দেখুন, ভারতের কৃষক এবং ক্ষুদ্র উৎপাদকদের স্বার্থের কথা মাথায় রেখে এইসব স্পর্শকাতর ক্ষেত্রকে চুক্তির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। এই কারণেই ভারত মাত্র 78% পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক হারে ছাড় দিয়েছে। এর ফলে আমাদের দেশের কৃষকদের এবং ক্ষুদ্র উৎপাদকদের স্বার্থ সুরক্ষিত করা যাবে এবং দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের ভারসাম্য ভারতের অনুকূলে রাখা সম্ভব হবে বলে আমার মনে হয়। অর্জুন জে চৌধুরী। ভারত ওমান সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ভারত ওমান সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি
বিষয়ে একটি আলোচনা।

দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে এই চুক্তি হয়েছে। এ বিষয়ে আলোচনায় অংশ নিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞ এ কে ভট্টাচার্য, সঞ্চালনায় ছিলেন অর্জুন জে চৌধুরী। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্জয়িতার 75 অঙ্গে নিউজন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত এআইআর এনএসডি টক্স @gmail.com অথবা 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেন। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ আজ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। মহারাষ্ট্রের সোলাপুর জেলায় আজ বিকেলে তীর্থযাত্রীদের একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের একটি কুয়ে পড়ে গেলে শিশুসহ 8 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। এনটিএ নিট ইউজি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ চলছে। এজবাস্টনে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের জয়ের জন্য ভারত 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুই দেশের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্য সহ দুই দেশের মধ্যে আন্তর্জাতিক স্তরে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সম্প্রসারণ। ভিলা কেরিলোসে একটি ওয়াক অ্যান্ড টক অধিবেশনেও দুই নেতা মতবিনিময় করেন। এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই যুগান্তকারী উদ্যোগটি ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন এবং স্টার্টআপ গড়ে তোলার পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে চলে। 3 দিন ধরে এই কর্মসূচি ভারতীয় ডিপটেক স্টার্টআপ, উদ্ভাবক, গবেষক এবং বিনিয়োগকারীদের এক মঞ্চে নিয়ে এসেছে। এই আয়োজনে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ 13 ধরনের প্রযুক্তির সঙ্গে যুক্ত 120টি যুগান্তকারী স্টার্টআপ এবং 20টিরও বেশি ইনস্টিটিউট অফ এক্সেলেন্স সম্পর্কে জানানো হয়। পৃথিবীর 350 জনেরও বেশি প্রথম সারির বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন অনেক দেশের মধ্যে বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। তিনি বলেন ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যতের সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদি বলেন ভারতের যুবদের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন, প্রযুক্তিও দেশে পরিবর্তন আনছে এবং ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ভারত ইনোভেটস সম্পর্কে তিনি বলেন আজ দেশের যুব সম্প্রদায়ের মধ্যে নতুন এক উদ্যোগ দেখা যাচ্ছে, তারা স্টার্ট আপ সংস্থাগুলির মাধ্যমে পৃথিবীর নানা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে।
1: আজ ভারত মে এক স্টার্ট আপ রিভলিউশন হো রাহা হ্যায়, ইস রিভলিউশন মে ভারত কা নওজওয়ান এক নয়ে মাইন্ডসেট কে সাথ মানবতা কে হিত মে সমস্যাওঁ কে সমাধান ঢুঁড রাহা হ্যায়। और हमारे नौजवानों के वर्ल्ड क्लास सॉल्यूशंस को ग्लोबल स्टेज पर लाने का माध्यम ही है भारत इनोवेट्स।
0: ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রো অনুষ্ঠানে বলেন ভারতের বাইরে এই ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতে শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতে ভারত ক্রমাগত এগিয়ে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনিও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। দলের অন্দলে টানাপোড়েনের মধ্যে তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদের ব্লক নতুন দলে যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বিক্ষুব্ধ সাংসদরা দেখা করেন। দলে ছিলেন কাকলি ঘোষ, দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী, ইউসুফ পাঠান প্রমুখ। পরে সাংবাদিকদের কাকলি ঘোষ দস্তিদার জানান ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তারা। এই দলে যোগ দিলেও দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ জোটের সামিল হয়েই তারা কাজ করতে চান।
2: हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो

0: के जितने हैं उसमें से 2/3 के ज्यादा है। हम ये जो जुट अभी मर्जर कर रहे हैं नेशनलिस्ट सिटीजन्स पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे।
1: এর আগে এই সংসদরা কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ায় আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আজ ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল, সাংসদরা কখনোই একই দলের মধ্যে থেকে সমান্তরাল গোষ্ঠী তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক এবং অবৈধ। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ প্রায় 8.5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। রাত 8টার পর ভবানী ভবন থেকে বেরোন তিনি। এই মামলায় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকেও আজ প্রায় 4 ঘণ্টা জেরা করা হয়েছে। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। মহারাষ্ট্রের সোলাপুর জেলায় আজ বিকেলে তীর্থযাত্রীদের একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের একটি কুয়ে পড়ে গেলে শিশুসহ 8 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। মালসিরাস তালুকার মহেসওয়াদ

0: পান্ধারপুর সড়কের তন্দুলওয়াড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে। পুণ্যার্থীরা পান্ধারপুর তালুকের রঞ্জনী গ্রামের বাসিন্দা। সিদ্ধনাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি কুয়ে পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্নাতক স্তরের ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে নিট UG পরীক্ষা আবার নেওয়া হবে তার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা NTA অফিসিয়াল ওয়েবসাইট NEET.NTA.NIC.IN থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে। NTA পরীক্ষার্থীদের জানিয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে যেন তারা টাকা ফেরতের জন্য নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্যগুলি যাচাই করে নেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপে বার্তায় বলা হয়েছে ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026 আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, যা ঠিক নয়। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করেছে যে এই দাবিটি মিথ্যা এবং সরকার এ ধরনের কোনো প্রকল্প ঘোষণা করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র বিষয়ে আর আগ্রহী নয় এবং তার প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে একযোগে সমৃদ্ধ ইউরেনিয়াম যথাসময়ে অন্যত্র সরিয়ে ফেলার কাজ করবে। এই পদ্ধতি মসৃণ গতিতে চললে দুপক্ষের মধ্যে সম্পর্কের উন্নতি সম্ভব বলে তিনি জানান। তবে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে ইরানের তারা জানিয়েছে যে চুক্তির বিষয়বস্তু এখনও চূড়ান্ত হয়নি। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকি জানান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হতে পারে। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা জমায়েত হয়। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট 1-এর 11 জন নাবিককে উদ্ধার করে MV জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে নেওয়া হয়েছে। এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুড়াসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। এজবাস্টন আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের জন্য ভারত 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে অরুণ কুমার। মুখ্য সমাচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্স কে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন নে নিস কে ঐতিহাসিক ভিলা ক্যারিলোস মে শিষ্টমন্ডল স্তর কি বার্তা কি। দোনো দেশো কে বীচ প্রমুখ ক্ষেত্রো মে বিশেষ বৈশ্বিক রণনীতিক সাঝেদারি কে বিস্তার পর হুই খাস তৌর সে চর্চা। দোনো নেতাও নে ভারত ইনোভেটস কার্যক্রম কা সংযুক্ত রূপ সে উদ্ঘাটন কিয়া। ভারত কি অন্তরিক্ষ অর্থব্যবস্থা অগলে দশক মে 9 অরব ডলার সে বড়কর 45 অরব ডলার হোনে কি সম্ভাবনা। ওমান তট কে পাস এক জাহাজ কে ইঞ্জন মে খারাপি আনে কে বাদ ভারতীয় চালক দল কে সভি 14 সদস্যো কো বচায়া গয়া। আর তীরন্দাজি মে ভারত নে তুর্কি মে বিশ্বকাপ কে তীসরে চরণ মে 2 স্বর্ণপদক জিতে। আর আব সমাচার বিস্তার সে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্স কে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন নে ফ্রান্স কে নিস মে শিষ্টমন্ডল স্তর কি বার্তা কি। দোনো পক্ষো কে বীচ রক্ষা প্রৌদ্যোগিকী ও ব্যাপার কে ক্ষেত্র মে বিশেষ বৈশ্বিক সামরিক ভাগিদারি বড়ানে পর চর্চা হুই। প্রধানমন্ত্রী মোদী কে সাথ রাষ্ট্রীয় সুরক্ষা সলাহকার অজিত ডোভাল, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও অন্য বরিষ্ঠ অধিকারী মৌজুদ থে। রাষ্ট্রপতি ম্যাক্রন কে সাথ ফ্রান্স কে ইউরোপ ও বিদেশ মামলো কে মন্ত্রী জিন নোয়েল ব্যারোট ও অন্য বরিষ্ঠ অধিকারী উপস্থিত রহে। দোনো নেতাও নে আজ ওয়াক এন্ড টক সত্র কে দৌরান ভি চর্চা কি। ইসসে পহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্স কে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন নে

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।

এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবির নাম রাজা হিন্দুস্তানি। শিল্পী উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক।

এখন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা

ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 87% এবং সর্বনিম্ন 63%। বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্র বা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব আগামীকাল সোমবার সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি 75 প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকে চাষবাস, কথিকা কৃষি কাজে জল ও মৃত্তিকা সংরক্ষণ বলবেন জয়দীপ বসু রায়, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে বলবেন ডাক্তার তপব্রত গুহ রায়, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অন্বেষা মুস্তাফি, 8:00 বিজ্ঞানের খবর সংকলন মৌসুমি সোম মজুমদার, 8:05 নজরুলগীতি শিল্পী ঝুম্পা সরকার, 8:20 কথিকা সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী বলবেন উজ্জ্বল সর্দার, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বেহালা শিল্পী শুভজিৎ দে, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান প্রথম অংশ, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানে দ্বিতীয় তথা শেষ অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য, 11:00 যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা উপস্থাপনায় কিংসু ঘোষ ও অস্মিতা রায়। বারোটায় পুরাতনী গান শিল্পী অরবিন্দ পাইক। বারোটা বেজে 15 লোকগীতি শিল্পী কার্তিক দাসবাবুল, 12:33 অনুজমি দুন ফসল উপস্থাপনে স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল আইনের দর্পণে অতিথি জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, 2:30 ছায়াছবির গান গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনে নীলাদ্রি সেন। ৫:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন মহেশপুর উচ্চ বিদ্যালয় তারকেশ্বর এর শিক্ষক পার্থ পাল, সঙ্গে থাকবে 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান প্রথমে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান কথিকা মানব জাতির জন্য বিজ্ঞান বলবেন সুভাষচন্দ্র সরেন, পরে লোকগীতি শিল্পী স্বর্ণময়ী টুডু ও সহশিল্পীবৃন্দ শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর প্রথমে বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস বিষয়ে সমীর গোস্বামী সাক্ষাৎকার, পরে গৌণ ফল কখনোই গৌণ নয় বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার, 2 সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় প্রবীণরা কীভাবে সুস্থ থাকবেন, ডাক্তার শৈবাল মৈত্র আলাপচারিতায় অংশগ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী সৌগত রায়চৌধুরী, 9:30 আবৃত্তির আসর রবীন্দ্র কবিতার আবৃত্তি বিজয়লক্ষ্মী বর্মনের কণ্ঠে, 9:45 সময়ের অভাব, 10:00 বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান বিষয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি, 10:30 নজরুলগীতি শিল্পী ঝুম্পা সরকার, 10:45 পুরাতনী গান শিল্পী অরবিন্দ পাইক, 11:00 আধুনিক গান শিল্পী অন্বেষা মুস্তাফি, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিং। এবার আসছি সঞ্চিত 75 প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানন, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্জুন রায়, 6:35 রামচরিত মানস পর্ব 142, 6:45 ভজন শিল্পী অন্বেষা মুস্তাফি, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সঞ্জিতা সুলতানা।

আটটা বেজে 30 মিনিটে নজরুলগীতি শিল্পী অরিত্র দাশগুপ্ত, 8:50 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল, 9:10 রসধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শাহনাজ খাতুন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী স্বর্গত রায় চৌধুরী। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্জুন রায়, 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, বিষয় জাতীয় বায়ু দিবস, উপস্থাপনায় পুনম সিং, 6:30 গুলগুলশান, উপস্থাপনায় পুনম সিং, 7:10 শিল্প সংলাপ, সফল মহিলা উদ্যোগপতির কাহিনী, বিষয়ে অন্নপূর্ণা হালদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রেয়সী বটব্যাল, 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:10 বিশ্ব দর্পণ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকালের গীতাঞ্জলি ও সঞ্চিত প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। ২৯৭.৬ মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় ৰাত ১২:০০ বাজে ৭ মিনিট হয়ে ৫৭ সেকেন্ড। জয় হিন্দ।